বয়সায় তুমি দিশর্যা কান্দ তাই স্মরণীয় আমার মিও দো বয়সায় তুমি দিশর্যার কান্দ